0: ওকে দেখ মালকোভিন্দিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনাবা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laoson atu continua ba hanoin ida ke sira halo la condiso sito sound no condisaun ka ambiente pobuni nian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobu ida ne nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema Agora, how ni mehi ba na sound ni dane ba contribui ba desenvolvement ni how bile diham bot tep tebes. Tamba sai ma diham bot. Husi inisu how aprende no how consciente ba realidade. Na sound ni precise desenvolvement. Desenvolvement ni mak modernization. Modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni Hanoin. Atu transforma ita ni Hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita hozustu. Ne maka nesan oin haunia kolega ka haunia bele unde hanona katak ciencia ML, marxista leninista. Ne ciencia ida ke zustu, mas dala barak, ema dihen ciencia ida nema gladiak, ciencia ida nema gladiak, ma be hawa karate ita nesane, si ola gusta ciencia ML, ola gusta musuni liberdade rasi. Tamba ciencia ida ne maka bele atu transforma ita. Se how dia kolia kono bahau nia atu kontribui bana sound. Ia in primero how foi Morris Mai. Agora how usa ropa most dia musa kontribui bana sound. Ne kontribuisan ba desenvolvement. Se juventude ida pronto para halo ninia bodruma ida ne mus kontribui ba desenvolvement. Se how Morris Mai se ita mai usa asam voluntari sira. Por exemplo, e mai ida akara ke iniciativa atu hili foer, soe foer di hene fatin, ida ne mus kontribui ba desenvolvement ida. Tamba nema contribuição de ba desenvolvimento ba juventude de fura cliu do que ba ida nebe maka hatene de qualia ma vela hatene religia la hatene transforma ida nema kita sai protagonista ba ita ni andrasi desenvolvimento ne monoton ka parado tamba de dalawain em la consciente ba realidade ne realidade ida ni hasoru ne realidade hasoru ma nesen saida realidade ida nebe maka ni sinti ni ane ni ia prisão laran ma be ni se hatete katak I'm okay. Hauria aquela. Itu liga pas juventude.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসায়।